0: এয়া আকাশবাণী গুৱাহাটী। পুৱাৰ আঞ্চলিক বাতৰিৰ ঘাই ঘাই বাতৰিসমূহ হ'ল, ৰাজ্যৰ বান পৰিস্থিতি সামান্য উন্নত হৈছে যদিও 13খন জিলাৰ বিস্তীৰ্ণ অঞ্চল এতিয়াও বানৰ কবলত, উজনি অসমৰ 4খন জিলাত বানৰ ক্ষয়ক্ষতিৰ দ্ৰুত সমীক্ষা আৰু বৈজ্ঞানিক জৰীপ নিশ্চিত কৰাৰ বাবে ৰাজ্য চৰকাৰৰ বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ, কাইলৈৰ পৰা বানত ক্ষয়ক্ষতিৰ জৰীপ, মন্ত্ৰী কৌশিক ৰায়ৰ ডিব্ৰুগড় আৰু ধেমাজি জিলাত পৌৰসভাৰ কাম কাজৰ পৰ্যালোচনা, ৰাজ্যৰ 4গৰাকী হস্ততাঁত শিল্পীৰ 2025 বৰ্ষৰ ৰাষ্ট্ৰীয় হস্ততাঁত পুৰস্কাৰ লাভ, আৰু অসম প্ৰিমিয়াৰ লীগত কালি চৰাইদেউ ছানৰাইজাৰ্ছৰ বিৰুদ্ধে বৰাক লেজেণ্ডছৰ 8 উইকেটত জয়লাভ। ৰাজ্যৰ বান পৰিস্থিতি কিছু উন্নত হৈছে যদিও 13খন জিলাৰ বিস্তীৰ্ণ অঞ্চল এতিয়াও বানৰ কবলত আছে। বানত 464খন গাঁৱৰ 155,000 লোক প্ৰভাৱিত হোৱাৰ লগতে 10,748.64 হেক্টৰ কৃষিভূমি ক্ষতিগ্ৰস্ত হৈছে। চৰাইদেউ জিলাত কালি এটা মৃতদেহ উদ্ধাৰৰ পাছত সম্প্ৰতি বানত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 98 হৈছেগৈ। বৰ্তমান 55টা সাহায্য শিবিৰত 10,000তকৈও অধিক লোকে আশ্ৰয় লৈ আছে। তদুপৰি 18টা সাহায্য বিতৰণ কেন্দ্ৰই বান ক্ষতিগ্ৰস্ত জনসাধাৰণক সাহায্য আগবঢ়াই আছে। ইপিনে দৈয়াং জলবিদ্যুৎ প্ৰকল্পৰ পৰা নিৰন্তৰ পানী এৰি থকাৰ ফলত গোলাঘাট জিলাৰ মাজেৰে বৈ যোৱা কেইবাখনো নৈৰ জলস্তৰ বিপদসীমাৰ ওপৰেৰে বৈ আছে। গোলাঘাট জলসম্পদ বিভাগে জনোৱা মতে জিলাখনৰ ধনশিৰি, গেলাবিল আৰু দৈয়াং নৈৰ পানীৰ স্তৰ বিপদসীমাৰ ওপৰত আছে। প্ৰশাসনে নৈ কাষৰীয়া অঞ্চলৰ লোকসকলক সতৰ্ক হৈ থাকিবলৈ আহ্বান জনাইছে। শ্ৰীভূমি জিলাতো কুচিয়াৰা নদীৰ পানী বিপদসীমাৰ ওপৰেৰে বৈ আছে। উজনি অসমৰ 4খন জিলাত শেহতীয়া বানত ক্ষয়ক্ষতিৰ দ্ৰুত সমীক্ষা আৰু বৈজ্ঞানিক জৰীপ নিশ্চিত কৰাৰ বাবে ৰাজ্য চৰকাৰে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। যোৰহাটৰ চিনামৰাৰ সন্মিলন কেন্দ্ৰত কালি মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিত শিৱসাগৰ, চৰাইদেউ, যোৰহাট আৰু গোলাঘাট জিলাত হোৱা ক্ষয়ক্ষতিৰ দ্ৰুত মূল্যায়নৰ বাবে প্ৰস্তুত কৰা মোবাইল এপ্লিকেচন ব্যৱহাৰৰ প্ৰশিক্ষণ কাৰ্যসূচী অনুষ্ঠিত হয়। এই ব্যৱস্থাই বানপীড়িত জনসাধাৰণক সাহায্য প্ৰদান আৰু পুনৰ সংস্থাপন প্ৰক্ৰিয়া অধিক খৰতকীয়া আৰু শৃংখলাবদ্ধ কৰাত বিশেষভাৱে সহায় কৰিব বুলি আশা কৰা হৈছে। অনুষ্ঠানৰ পাছত সাংবাদিকৰ আগত মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই কয় যে কাইলৈৰ পৰা বানত ক্ষয়ক্ষতিৰ জৰীপ কৰা হ'ব আৰু এই জৰীপত অংশ লোৱা বিষয়াসকলৰ বাবে আজিৰে পৰা জিলা পৰ্যায়ত প্ৰশিক্ষণ অনুষ্ঠিত হ'ব। প্ৰথম পৰ্যায়ৰ জৰীপ অহা 30 আগষ্টলৈ চলিব বুলি মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰকাশ কৰে। তেওঁ লগতে জৰীপ যাতে নিখুঁত হয় আৰু ক্ষতিপূৰণ লাভৰ বাবে কোনো যোগ্য ব্যক্তি বা পৰিয়াল বাদ পৰি নাযায় এই বিষয়ত গুৰুত্ব দিবলৈ আহ্বান জনায়।
1: 9 তাৰিখৰ পৰা আমি ক্ষতিৰ যিটো জৰীপ, সেই জৰীপ আমি আৰম্ভ কৰিম। প্ৰথম পৰ্যায়ৰ জৰীপ 30 আগষ্টলৈকে চলিব আৰু 30 আগষ্টত জৰীপৰ তালিকাখন অহাৰ পিছত আমি মানুহৰ ওচৰত বা পৰিয়ালসমূহৰ ওচৰত দ্বিতীয়বাৰলৈ যাম যে ক'ৰবাত কিবা ভুল থাকি গৈছে নেকি। অৰ্থাৎ আমি আশা কৰিব পাৰোঁ যে 10 ছেপ্টেম্বৰৰ ভিতৰত কিমান ক্ষয়ক্ষতি হৈছে বা আমি কি পৰিমাণে ক্ষয়ক্ষতি আমি ঘূৰাই দিব লাগিব তাৰ এটা আমি ধাৰণা পাম। এই ক্ষেত্ৰত আমাৰ যিসকল জৰীপ কৰিব যাব তেওঁলোকে প্ৰত্যেকটো ঘৰৰ ফটোগ্ৰাফ আদি কালেক্ট কৰিব আৰু এটা কম্পিউটাৰাইজ এটা পৰ্টেল বা এপ এটা ডেভেলপ কৰা হৈছে যাৰ সহায়ত এই জৰীপ কাৰ্য সমাপন কৰা হ'ব।
0: মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই বানপীড়িত লোকসকলক স্থায়ী পুনৰ সংস্থাপন কাৰ্যৰ বাবে ৰাজ্য চৰকাৰ বা কেন্দ্ৰীয় চৰকাৰে কৰিবলগীয়া আনুমানিক ব্যয়ৰ আভাস 30 আগষ্টত লাভ কৰিব পৰা যাব বুলি মন্তব্য কৰি কয় যে ইয়াৰ পাছতে চৰকাৰে ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালসমূহলৈ প্ৰয়োজনীয় সহায় আগবঢ়োৱাৰ কাম আৰম্ভ কৰিব। ইপিনে বান ক্ষতিগ্ৰস্ত অঞ্চলসমূহত বিদ্যালয়সমূহৰ প্ৰাৰম্ভিক মেৰামতিৰ বাবে চৰকাৰে ইতিমধ্যে ধন মুকলি কৰি দিয়াৰ কথা উল্লেখ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে এই বিদ্যালয়সমূহত 10 আগষ্টত পুনৰ পাঠদান আৰম্ভ হ'ব। অৱশ্যে বেয়াকৈ ক্ষতিগ্ৰস্ত বিদ্যালয়ৰ শিক্ষাৰ্থীসকলে সমীপৱৰ্তী বিদ্যালয়লৈ যাব পাৰিব বুলি মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰকাশ কৰে।
1: বান বিধ্বস্ত বিদ্যালয়সমূহক প্ৰাৰম্ভিক মেৰামতিৰ কাৰণে যোৱাকালি আমি 2 লাখ টকাকৈ দিছো। যিসমূহ বিদ্যালয় একেবাৰে খুলিব পৰা অৱস্থাত নাই তেওঁলোকে কাষৰ বিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীখিনিক টেগ কৰি ল'ব পাৰিব। আমি ইনস্পেক্টৰ অফ স্কুল আৰু DO সকলক নিৰ্দেশ দিছো। আদাৰৱাইজ 10 তাৰিখৰ পৰা শিক্ষা গ্ৰহণ আৰম্ভ কৰাৰ বাবে আমি নিৰ্দেশ দিছো। কিন্তু ধরি ললো যে এখন বিদ্যালয় একেবারে যার অবস্থা নাই, তেতিয়াহলে তার কাষর বিদ্যালয়খন বর্তমান ছাত্র ছাত্রী সকল একে লগ করে শিক্ষা বিভাগে পড়ার ব্যবস্থা করব।
0: স্বাধীনতা দিবসের প্রাক্ষণত কালি রাজ্য সরকারের আরক্ষী প্রশাসনত ব্যাপক সালসলনি করা হয়। গৃহ বিভাগে জারি করা একটা নির্দেশনা অনুসরি আরক্ষীর কেবাগী শীর্ষ পর্যায়ের বিষয়াক নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেই অনুসরি বিশেষ শাখার উপ আরক্ষী মহাপরিদর্শক রত্না সিংহক পদোন্নতিসহ বিশেষ শাখার আরক্ষী মহাপরিদর্শক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। আনহাতে বিশেষ শাখার পূর্বর আরক্ষী মহাপরিদর্শক কঙ্কনজ্যোতি শইকীয়াক যোরহাটর পূব মণ্ডলের আরক্ষী মহাপরিদর্শক হিসাবে বদলি করা হয়েছে। বঙাইগাঁওয়ের পশ্চিম মণ্ডলের বিজয়গিরি কুলিগামক বিটিএডির আরক্ষী মহাপরিদর্শকর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তেজপুরের উত্তর মণ্ডলের আরক্ষী মহাপরিদর্শক প্রশান্ত সাগর চাংমাইক অগ্নি আর জরুরীকালীন সেবার আরক্ষী মহাপরিদর্শক হিসাবে বদলি করা হয়েছে। হোজাইৰ জ্যেষ্ঠ আরক্ষী মহাপরিদর্শক বীরা ভেঙ্কট ৰাজেক ৰেড্ডীক নগাঁওয়ের নতুন জ্যেষ্ঠ আরক্ষী মহাপরিদর্শক নিযুক্তি দিয়া হয়েছে। নগাঁওয়ের পূর্বর এস এস পি পার্থপ্রতিম দাসক কাছাৰ জেলার জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক হিসাবে বদলি করা হয়েছে। গুৱাহাটীৰ আরক্ষী আয়ুক্তালয়ের প্রশাসন শাখার উপ আরক্ষী আয়ুক্ত নিরুপম হাজরিকাক হোজাই জেলার নতুন জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। অসম ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ের কার্যবাহী সঞ্চালক হিসাবে কর্মরত স্বপ্ননীল ডেকা গোলাঘাটের জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক হিসাবে বদলি করা হয়েছে। গোলাঘাটের পূর্বর এস এস পি রাজেন সিংক ডি আই জি হিসাবে পদোন্নতিমূলক নিযুক্তি দিয়া হয়েছে। দরঙ্গর জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক ডক্টর রবীন কুমারক আরক্ষী ডি আই জি হিসাবে নিযুক্তি দিয়ার বিপরীতে দরঙ্গর নতুন এস এস হিসাবে শর্মিষ্ঠা বরুয়াক নিযুক্তি দিয়া হয়েছে। মরিগাঁওয়ের জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক প্রকাশ সোনোয়ালক ধেমাজির নতুন জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক হিসাবে বদলি করা হয়েছে। ইফালে গুৱাহাটীৰ সীমান্ত শাখার উপ আরক্ষী আয়ুক্ত নিশান্ত সৌরভক মরিগাঁওয়ের নতুন জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষকর দায়িত্ব দিয়া হয়েছে। সি আই ডিৰ জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক ধ্রুব বরা চিৰাং জেলার জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। চিৰাঙর পূর্বর এস এস পি মোহনলাল মীনা কাহিলিপার ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ের সঞ্চালক হিসাবে বদলি করা হয়েছে। সি আই ডিৰ এস এস পি আসিফ আহমেদক বিশ্বনাথ জেলার নতুন জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক হিসাবে বদলি করা হয়েছে। জ্যেষ্ঠ আরক্ষী বিষয়া অমৃত ভূঞা, গৌতম বৰা, ৰঞ্জন ভূঞা, প্ৰণৱজ্যোতি গোস্বামীক আৰু সুধাকৰ সিঙক বিভিন্ন বিভাগৰ ডি আই জি হিচাপে নিযুক্তি দিয়া হৈছে। ইফালে সঞ্জীৱ কুমাৰ শইকীয়াক বিছ এ পি বি এন পানবাৰীৰ কমাণ্ডেণ্ট, সৌৰভজ্যোতি শইকীয়া আৰু হৰিকৃষ্ণ নাথক চি আই ডিলৈ বদলি কৰা হৈছে। রাজ্য সরকারের খাদ্য রাজহুয়া বিতরণ গ্রাহক পরিক্রমা সমবায় তথা অন্যান্য দপ্তরের মন্ত্রী কৌশিক রায়ে আজি পুয়া ডিব্রুগড় জেলার ধান ক্রয় কেন্দ্র, সুলভ মূল্যের দোকান, গাঁও পঞ্চায়েত, সমবায় সমিতি পরিদর্শন করে। খন্তেক পাছতে মন্ত্রী রায়ে গৃহ নির্মাণ নগর পরিক্রমা বিভাগের অধীনত ডিব্রুগড় পৌর নিগম এলাকাত নির্মীয়মান তথা নির্মাণ সম্পূর্ণ হওয়া বিভিন্ন প্রকল্প পরিদর্শন করব। দুপরিয়ার ভাগত মন্ত্রী শ্রী রায়ে ডিব্রুগড় জেলা বিজেপি কার্যালয় পরিদর্শন করার বিয়লিলৈ গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগ, খাদ্য রাজহুয়া বিতরণ গ্রাহক পরিক্রমা বিভাগ আর সমবায় বিভাগের এখন পর্যালোচনা বৈঠকত অংশগ্রহণ করব। ডিব্রুগড় জেলা আয়ুক্ত কার্যালয়ত এই বৈঠক অনুষ্ঠিত হব। ইয়াৰ পূৰ্বে মন্ত্রী শ্রী রায়ে কালি ডিব্রুগড় জেলার নাহরকটিয়াত উপস্থিত হৈ বিভাগীয় বিভিন্ন দিশ সন্দৰ্ভত আলোচনা করে। রাজ্যের স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত তেওঁ সকলোৰে সহযোগিতাত নিষ্ঠা সহকারে কাম কৰি যাব বুলি ব্যক্ত করে। বিয়লিৰ ভাগত মন্ত্রী রায়ে জিলা প্রশাসনের বিষয়াবর্গৰ সৈতে এখন পর্যালোচনা বৈঠকতো অংশগ্রহণ করে। ইফালে মন্ত্রী রায়ে কালি ধেমাজি জেলার শিলাপথার পৌরসভার অধীনত রূপায়ণ হয়ে থাকা কেইবাটাও গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করে। প্লাস্টিক আবর্জনা ব্যবস্থাপনা আর জৈবিক সার প্রস্তুতকরণ প্রকল্প, নগরিয়া খোয়াপানী যোগান আঁচনি আর শিলাপথার টাউন হলের নির্মাণ কার্য পরিদর্শন করে মন্ত্রীগুলো নির্দিষ্ট সময়ের ভিতর প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিত করে নির্মাণ কার্য সম্পূর্ণ করবলে সংশ্লিষ্ট বিষয়াসকলক নির্দেশ দিয়ে। ইয়ার পাছতে মন্ত্রীগুলো শিলাপথার পৌরসভার কার্যালয়ত এখন বিশেষ পর্যালোচনা বৈঠকত অংশগ্রহণ করে।
1: ধেমাজি জেলাতে আহিছিলো, শিলাপথার পৌরসভার আমার ওয়েস্ট ম্যানেজমেন্টের কাম দুটা পেন্ডিং কাম আছে, যেটু কাম তো বন্ধ হয়ে আছে এইটু চাইছো, পৌরসভার কি সমস্যা, কি এনে কি কাম করে আছে এইটু আমি আলোচনা করছো। কিন্তু শিলাপথার পৌরসভা ভাল কাম করে আছে, রেভিনিউ জেনারেশনের কারণে, ওয়েস্ট ম্যানেজমেন্টের কারণে ভালকে কাম করে আছে। এই জেলার এখন পিপিসি আমি গেছি, পেডি প্রকিউরমেন্ট সেন্টার, যত আমি ধান কিনার যত ব্যবস্থা আছে, লগতে আমি ইয়াত মিল চাইছো আর আমার ইয়াতে যে আমার দোকান সুলভ মূল্যর যে দোকান তালে আমি আহিছো। অহা 10 তারিখের পর আমি চেনি ডালি দিয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমটা আমি আরম্ভ করিম। ইয়াতে এই দোকানত আমি যত আহিছো।